0: जो संग है, कहते कि दो पल की जिंदगी है, दो पल की जिंदगी है, इसे जीने के लिए, इसे जीने के लिए दो वसूल बना लो। रहो तो फूलों की तरह और बिखरो तो खुशबू की तरह।
1: Nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
3: Met alle datalekken van tegenwoordig kunnen cybercriminelen data uit een aantal lekken aan elkaar koppelen en zo steeds overtuigender overkomen. En dat vergroot de kans dat mensen slachtoffer worden van cybercriminelen. Dat zegt

उपाध्याय के आवास में सुने कि पारासीटामोल के बारे में। पारासीटामोल मैंने लिखा में से इस अन फेल गब्रुक्त पेनस्टेलर एन कोर्ट्स फरलागंदे पेनस्टेलर। Het is geschikt voor behandeling van milde tot matige pijn, zoals hoofdpijn, migraine, spierpijn, keelpijn en menstruatieklachten. En het verschilt bij leeftijd. Graag ook dokter advies volgen. En met alcohol combineren, daar moet u ook voorzichtig mee zijn. En met andere medicijnen controleer dat.

0: আমার ভাই জান রঘুনাথ ইসফাহান রেডিও কে এক ট্রাভেল ইসরার হে জো হে
1: নীলে গগন পে তলে ধরতি কা প্যার পলে
0: উনকে ধর্ম পত্নী শীষ জো হে সব মিল কে প্রোগ্রাম সুনতে হ্যায় দুনিয়া কে সারি প্যার সমেট কর আপনি পত্নী কে কদমো মে হ্যাঁ আপনি পত্নী কে কদমো মে যাকে ভাইয়া শ্রীমান জো হ্যায় চাঁ রঘুনাথ স্পেশাল ফর সে ফ্রাউ আর ধাঙ্গনি ঘর কে লক্ষ্মী কে নাম হমারি সাথিও আর মানে আপসে বতলায়ে কি জো ভারত ভূমি মাতরা খাস করকে জো হ্যায় ভারত দেশ জো হ্যাঁ আমি বাপ দাদা আয়ে হ্যাঁ পে আর কাঁবর যাত্রা চল রা হ্যাঁ বহু জোর জোর সে লোক জো আর যাকর শিব শঙ্কর ভোলেনাথ ভোলেনাথকে প্রার্থনা কাঁবর চড়ানে বালে হ্যাঁ যাত্রা জো হো রা হ্যাঁ যাত্রা সফল হো আর উনকি মনোকামনা যাকর শিব শঙ্কর ভোলেনাথ পূর্ণ করে